0: าทางความเมตตาไงเปรี้ยคุณไม่ละคุณอะไรหมดตรงนั้นทำไรเปรี้ยทุกคนชิบิอันชดจ้าไปที่คอมพิวเตอร์กินด้านดูเกย์ตัวไปจัดการยาวดูสิ
1: เฮ้ยเมียนมาเนี่ยคนเนี่ยคุณทำเมตตาคุณน้ำหมดแล้วทำไมวะ
0: คอมพิวเตอร์บิคลีกอร์เนย์สิกาวเนย์อันนี้มาร์มัดกอร์เนย์เนปาลเคย์นัมเบอร์วันฮารูเอ็นสัตว์เอ듀เคชั่นเซ็นเตอร์โฮนี่เอาซีพีเอ็นมาแต่คอมพิวเตอร์พาวนุกับสัตย์คอมพิวเตอร์สิกาวเนย์รู้แค่อีกตัวมันบิคลีฮาเลมากอร์มาบิคลีกอร์มาอีเบงไปเอาไปสกูลอาพีดุนฟุกิสแองสอสตามาบิคลีเนี่ยอายรับบ้านเอาเนี่ยสุบิดาเป็นชาวจูซี่English language kaccha kupin byabastha chahoi computer laptop printer photocopy machine intercom system inverter solar system aw inverter ko battery pani paincha cc camera ar bharpur do internet pani jodincha thau
1: ama ma kai lange
0: dake aw talno betal ma hider phir duka paiyelan jhushi aw ye phone number 0215 45787 94 35541 abhayo aw good very good very good
2: luga lagau गाडी चढ्ने ठाउँसम्म जाऊ गाडी चढ अस्पताल पुगेर पुर्जी काट लाइन लाग कहिले नाम बोलाउँछ अनि बल्ल डाक्टर देखाउन पाइन्छ
3: के भो बोला दाई के गुनगुनाइरहेको
2: हैन बुढीलाई डाक्टरकोमा लानु पर्ने कति समय लाग्छ भनेर यसो हिसाब गरेको
3: हेत्तेरी अब पनि डाक्टर देखाउन समयको हिसाब गर्नुपर्छ त अब त सिधै हाम्रो पात्र खोल्नु अनि कुन रोगको विशेषज्ञ डाक्टर देखाउने हो उसलाई अडियो या भिडियो कल गर्नु
2: यति सजिलै
3: अनि त अब हाम्रो पात्र एपबाट विशेषज्ञ डाक्टरसँग परामर्श लिन एकदम सजिलो छ न पैसा लाग्छ धेरै न समय जान्छ खेरै

0: কেটাও আজ তো আমরা সারপ্রাইজ
1: আসমা কয়টা আমরা সারপ্রাইজ
2: ও সারপ্রাইজ
0: ইয়েস
2: বেবি
3: থ্যাংক ইউ দেবে জুম
2: বাই
0: বয় এন্ড দ্যাট ইজ চাপুরা
4: हिजोसम्म त्यस्तो गोते आज चाहिँ स्मार्ट
5: केही त गडबड छ म पत्ता लाउँछु